0: तसदागन समाचार पछि अब प्रस्तुत छ अघिल्लो कार्यक्रम संगीत प्रवाह। चराचर जगतमा संगीत छ, पृथ्वीको गतिमा संगीत छ, अनि हाम्रा वरिपरि पनि किट पतङ्ग कराइरहेका वा यान वाहनको ध्वनि अर्थात् कुनै पनि हलचलमा पनि सङ्गीत छ, घडीको टिक टिकमा पनि सङ्गीत छ। सङ्गीत कहाँ छैन, जहीँ तहीँ सङ्गीत छ, तर त्यसलाई हामीले महसुस गर्न सक्नुपर्दछ अनि त्यसको अनुभूतिको आनन्द पनि लिन सक्नुपर्दछ। हामी यो बोलिरहेका छौँ, यो ध्वनिमा पनि सङ्गीत नै छ, अनि यो सङ्गीत प्रभावमा आजको अङ्कमा यहाँलाई हार्दिक स्वागत अभिवादन हामी सबैको तर्फबाट। सङ्गीत प्रवाहको आरम्भ गर्नुभन्दा पहिला आजको यस अङ्कको यस सुरुवातमा सुनौँ एउटा सन्देश, त्यसपछि हामी आउनेछौँ विविध गीत सङ्गीत लिएर।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: রাম্রো বাচানুসার আবার আমি আইরাখে ছৌ গীত সঙ্গীত তরফ, আনি আজকো অঙ্কমা পহিলো সর রহেকো ছ গায়ক থুপদেন ভুটিয়াকো।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: উদিত নারায়ণ, শঙ্কর মহাদেবন, মহালক্ষ্মী, সমীর, শঙ্কর এহসান লোয়ে, চলচ্চিত্র 10।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। দিল্লি সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। কলকাতায় আগামী বছর ইন্ডিয়া এনার্জি উইকের আসর বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় একথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ ও সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। পুরুষদের ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও তিন ভাষা বা ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুল ত্রিভাষা নীতি কার্যকর করেছে। প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় স্কুল শিক্ষা পাঠ্যক্রম কাঠামো অনুযায়ী পড়ুয়াদের তিনটি ভাষা শিখতে হবে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয়। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকেই শুল্ক কার্যকর হওয়ার কথা। 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR এর ওপর বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 3 দিনের সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা, অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক বৈঠকে রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে কর্ম পরিকল্পনা পর্যালোচনা করেছেন। শীতের আগে ও শীতকালে দূষণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা থাকা জ্বালানি কেন্দ্রে PUCC নেই জ্বালানি

0: নয় নীতি কার্যকর হবে। পয়লা নভেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত নির্মাণ কাজ এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভাঙার কাজ যাতে ধুলো তৈরি হয় তা বন্ধ রাখা হবে। দিল্লির মেট্রো সারথী অ্যাপের প্রচার, বৃক্ষরোপণ ও সবুজায়নে জোর দেওয়া হবে। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31শে জানুয়ারি এই চার দিন কলকাতায় অন্যতম বৃহত্তম এই জ্বালানি সম্মেলনে 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে তার দাবি। শিল্প বাণিজ্যের দীর্ঘ ঐতিহ্যে থাকা সত্ত্বেও গত কয়েক দশকে পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে পড়েছিল, নতুন সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সেই কারণে এই সম্মেলনের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছে।
1: ইন্ডিয়া এনার্জি উইক স্টার্টেড ইন 2023, দি ইভেন্টস ওয়ার ইন বেঙ্গালুরু, দিল্লি, ইন গোয়া, ওএনজিসি, হি হ্যাজ 250 একর্স অফ ল্যান্ড এন্ড এ পার্মানেন্ট ওয়ার্ল্ড ক্লাস facility is being built, which was last year held there and went off very well. But something remarkable happened in West Bengal.
0: অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এবার রাজ্যকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে দাবি জানান। এর জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং আইওসিকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকারের আমলে এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গে জ্বালানি, পরিকাঠামো ও শিল্প ক্ষেত্রে নতুন বিনিয়োগের পথ খুলবে।
2: আমাদের সচিবালয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার একটা হাই লেভেল ডেলিগেশন আমার সঙ্গে মিট করেন এবং তারা সেখানে আমাকে জানান যে এবারে তারা পশ্চিমবঙ্গে ভারত শক্তি সপ্তাহ 2027 অর্গানাইজ করছেন। আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা জানি যে গোয়াতে ওনাদের একটা পার্মানেন্ট প্যাভিলিয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। হরদীপ সিং পুরীজি ওনাদের জানিয়েছেন, পিএম চাইছেন পশ্চিমবঙ্গে এই এনার্জি উইক আমরা অর্গানাইজ করি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই।
0: পশ্চিমবঙ্গে কেন্দ্রের জ্বালানি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে রাজ্যের মানুষ উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গোবর্ধন প্রকল্পের মতো সুবিধে থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, সূর্যঘর যোজনা প্রকল্পে শুধু ভর্তুকি নয়, বাড়ির ছাদের সৌরবিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তুলে আয়ের সুযোগ তৈরি করা হবে। আগামী 1 অক্টোবর গোবর্ধন যোজনা চালু করা হচ্ছে বলেও তিনি জানান। এ নিয়ে তিনি মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলে হরদীপ সিং পুরী জানিয়েছেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
3: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
4: আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে আর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধির দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডা

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: কার্যক্রমকে অঘিলো গীত স্বীকার হোস পবন গোলেকো শর্মা।

0: हवस्ता श्रोता, पवन नाम्दुङको स्वरमा रहेको यस गीतको अन्त्यसँगै अब आजलाई भने यतिमा नै पूरा हुँदछ कार्यक्रम स्वरमाधुरी। सुन्दै हुनुहुन्छ आकाशवाणीको खरसाङ केन्द्र एफएम 103.5 मेगाहर्ज र अबको अघिल्लो कार्यक्रम साप्ताहिक रेडियो रिपोर्ट डुअर्स डायरी। এখন শুনবেন ডুয়ার্স ডায়েরি, সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স ডায়েরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের স্কুলে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষা ও শিক্ষা বিস্তারে যে অবদান আছে তা এখনকার প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিদ্যালয়গুলির আরো বড় ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিদ্যালয়ের ও কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। শিলিগুড়ি কলেজে 26শে সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের নিয়ে বাংলা বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা এই দিনটি উদযাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শিলিগুড়ি কলেজের বর্তমানে পরিচালন কমিটির সভাপতি। এই বিশেষ দিনটির তাৎপর্য বোঝাতে গিয়ে তিনি বলেন,
1: আমার মনে হয়েছে বিগত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন একটা মনন তৈরি করা হয়েছে যে মনন আমার দেশের সাহিত্য সংস্কৃতিকে অস্বীকার করেছে, যে মনন পশ্চিমবঙ্গের মাটির ইতিহাসকে অস্বীকার করবার চেষ্টা করেছে। ফলে স্বাভাবিকভাবে এই মননের সাথে আমি সবসময় বিশ্বাস করি যে আমার ভূমির যে ইতিহাস, আমার সংস্কৃতির যে ইতিহাস, সেটাকে যুক্ত করতে হবে। ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আমাদের স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্য, স্বাধীনতা সংগ্রামী, নজরুল, প্রত্যেকেরই যে ভূমিকা আছে সেই ভূমিকা নিয়ে আলোচনা হওয়া দরকার। ঘটনাচক্রে এটা আমি ফিল করি, আমি মনে করি যে এর আগে আমি দেখেছি আমাদের বেশ কিছু ক্ষেত্রে, আমি কাউকে ছোট না করে বলতে চাই, যে কোনো একজন মনীষীর জন্মদিন পালন হচ্ছে, সেই মনীষীর নামে যে স্কুল বা কলেজ আছে তারাই শুধু র্যালি করছে, বাদবাকিরা ছুটি পালন করছে। এইটা তো হওয়া উচিত, এটা আমার মনে সেটা সেটার পরিবর্তন দরকার। সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমি না থাকলেও বলবার জায়গায় আমি নিশ্চিতভাবে আছি। আমি আবেদন করতে পারি, যারা দায়িত্বে আছেন তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, কারণ ছুটি পালন, ছুটি দেওয়াটা আমার মনে হয় না কারো প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একমাত্র রাস্তা, বরঞ্চ তাকে তার কীর্তিকে মানুষের কাছে তুলে ধরাটাই মনে হয় আমাদের কাজ হওয়া উচিত। এই ব্যাপারে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করবো, আর আমি যেখানে দায়িত্বে আছি সেখানে পালন করার চেষ্টা
2: করব। স্যার, এর আগেও আপনি বলেছিলেন যে বাচ্চাদের, একদম ছোট ছোট বাচ্চাদের ইনভলভ করতে হবে আমাদের সংস্কৃতির সঙ্গে বা ঘটনাগুলো যেগুলো হয় বিভিন্ন আমাদের যে দিনগুলো আমরা পালিত করি। আজকেও আমরা একটা উদাহরণস্বরূপ আপনার সামনে একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তো এই সম্বন্ধে
1: বর্ণ পরিচয় সহজ পাঠ শুধু এই বিষয়ে ধরে নয়, আমি মনে করি যে ছোটদের মননের মধ্যে আমরা যেটাকে তুলে ধরি সেটাই তার ভবিষ্যৎ জীবনে তার প্রতিচ্ছবিগুলো কাজ করে। ফলে এই 10-12 বছরের মধ্যে, বিশেষ করে প্রাইমারি স্কুল অবধি পড়াশুনোর মধ্যে, তাদের চর্চার মধ্যে এই বিষয়গুলোকে আরো বেশি করে নিয়ে আসা দরকার। দেখুন, আমরা আমার যেরকম অনেক সময় মনে হয় যে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এইটাকে কিভাবে, ধরুন সরাসরি না পারলে পারিপার্শ্বিকভাবে এই কাজগুলোকে শিক্ষক শিক্ষিকারা করতে পারেন কিনা। এরকম অনেক স্কুল আছে যারা দেখা যায় খুব ভালো ফলাফল করছে, আবার একই পরিকাঠামো নিয়ে, একই ছাত্র সংখ্যা, একই টিচার, একই ধরনের মানে স্টুডেন্টস নিয়ে কেউ কেউ সেটা পারছে না। এটার যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি তাহলে বুঝব যে প্রতিষ্ঠানকে ওন করা, আমি যেটাকে বলি ওন করি কিনা, অর্থাৎ আমরা প্রতিষ্ঠানটাকে নিজের মনে করি কিনা, তার সাথে জড়িয়ে থাকা ছেলে মেয়েদেরকে আমার সন্তান হিসাবে দেখি কিনা, এইটা যদি আমরা দেখতে পারি তাহলে প্রতিষ্ঠানেরও সাফল্য মনে হয় অধরা থাকবে।
0: বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারা এই দিন বলেন,
3: আমার নাম শ্রীমতী নিবেদিতা গুহ, আমি বর্তমানে বাংলা বিভাগের স্নাতক স্তরের এইচওডি হিসেবে কাজ করছি, আমি অধ্যাপিকা। আজকে বিদ্যাসাগরের জন্মদিন, আমি বাংলার শিক্ষিকা, বাংলার অধ্যাপিকা। বর্ণপরিচয় নামে

0: আমরা এলাম, যার উপরে দাঁড়িয়ে বর্তমান বাংলা ভাষার রূপ নির্মাণ হলো তার রচয়িতা বিদ্যাসাগর। বিদ্যাসাগর শুধু বাংলা ভাষা সাহিত্য এই দুটোর জন্য কাজ করেছে তা নয়, বিদ্যাসাগর বাংলার সমাজের জন্য কাজ করেছে, বলা চলে ভারতবর্ষের জন্য কাজ করেছে। যে সমাজ বিধবাদের 8 বছর 10 বছরে বিধবাদের ঠাকুর ঘরে ঢুকিয়ে দিত চুরি কেটে, একবেলা খাদ্য আরেকবেলা অনাহার, যেই সমাজ নারীকে বলতো তুমি অন্তঃপুরেই থাকো, বাইরে বেরিয়ে তোমার কাজ নেই, সেই সমাজে, সেই সমাজ অপূর্ণ, সেই সমাজ অর্ধেক, এই কথাটা কিন্তু বিদ্যাসাগরই আমাদের প্রথম স্মরণ করালেন বলা চলে। বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষা, এবং সেই নারী শিক্ষার জন্য নিজে কপর্দক শূন্য হয়ে যাওয়া এক বাঙালি বিদ্যাসাগর। প্রথাগতভাবে ইংরেজি শিক্ষার দ্বারা আলোকিত তিনি নন, তিনি সংস্কৃত শিক্ষার পণ্ডিত, কিন্তু সংস্কৃত শিক্ষা যে কত ব্যপ্ত, কত গভীর, কত উদার, তা বিদ্যাসাগরের মধ্যে দিয়ে যেন বাঙালি তথা ভারত জানতে পারবে। এত উদার এক সংস্কৃতির যে আমরা অংশীদার, বিদ্যাসাগর আমাদের কাছে তুলে ধরত। এই কারণেই বিদ্যাসাগর আমার কাছে শুধু বাংলা ভাষা শিক্ষিকার জন্য নয়, একজন বাঙালি হয়ে, একজন ভারতীয় হয়ে আমার গর্বের বিষয়।
1: আমি ডক্টর অমিতাভ কাঞ্জিলাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপনা করি শিলিগুড়ি কলেজে প্রায় 25 বছর। আসলেই প্রজন্ম যত বদলে যায়, প্রযুক্তি বদলে যায়, আইকন বদলে যায়, ভাষা বদলে যায়, ফলে পুরনো প্রজন্মের কোনো তারকা ব্যক্তিত্বকে, নায়ক ব্যক্তিত্বকে আজকের প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলা একটা জটিল কাজ। কারণ তারা বিশ্বাস করেন আজকের প্রজন্ম যে ভাষাতে কথা বলে, যেভাবে উপলব্ধি করে, তারা বিশ্বাস করেন আমাদের পূর্ব প্রজন্মের মানুষ অন্য উপলব্ধির জগতে বসবাস করতেন। কার্যত তাদের কাছে সমাজটা যতটা জটিল ছিল, যতটা সমস্যা দীর্ণ ছিল, আজকের প্রজন্মের কাছে সমস্যা এই মুহূর্তে ততখানি নয়। ক্ষুদিরামকে দেশকে নিয়ে ভাবতে হচ্ছে, আমার সন্তানকে দেশকে নিয়ে ভাবতে হয় না, তাকে কেরিয়ার নিয়ে ভাবতে হচ্ছে। কারণ এই মুহূর্তে সেই সময় যদি ক্ষুদিরাম 5 সালে না গিয়ে দেশ স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়ে থাকেন, বিদ্যাসাগর যদি স্ত্রী শিক্ষা প্রচলন বা বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলনের জন্য ঝাঁপিয়ে পড়ে থাকেন, একই সঙ্গে বিদ্যা চর্চা করছেন, সঙ্গে এই কাজগুলো করছেন, আজকের প্রজন্ম কিন্তু অনেক বেশি সমস্যা দীর্ণ, যে তাদের কাছে কর্মসংস্থান একটা বড় প্রশ্ন, তাদের কাছে এই রুটি রুজির লড়াইটা অনেক জটিল প্রশ্ন, ফলে সমাজ চিন্তার যে তারা অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক চিন্তায় প্রশ্ন, এবার এইটা তাদেরকে ক্রমাগত স্বার্থপর করে তোলে এবং দেশ, সমাজ, সভ্যতা, পাড়া প্রতিবেশী সকলের প্রতি এক ধরনের স্বার্থপরতা তাদেরকে গ্রাস করে। এইটাকে ভাঙবার জন্য অন্তত পরার্থ কাকে বলে, পরের জন্য কী করা, ন্যূনতম কী করাটা জরুরি আমাদের, সেইটুকুর পাঠ ছোটোবেলা থেকে আমাদের প্যারেন্টিংয়ের মাধ্যমে দেওয়া দরকার। এবং আমাদের প্যারেন্টিং যেমন যেন এমন হয় যে আমার একটি সন্তান হলেও তাকে আমি যেন শেয়ার করতে শেখাই, যে পূর্ণ অংশে তোমার অধিকার নেই, তোমার অধিকার ততটুকুতে যতটুকু তুমি গ্রহণ করতে পারো, যতটুকু তুমি ধারণ করতে পারো, তার অতিরিক্ত নিয়ে নষ্ট করো না, এলোপাথাড়ি তাকে। এই যে ঘরে একটার পর একটা হেডফোন জমছে, মোবাইলের হেডফোন, একটা খাতা শেষ হতে না হতেই আরেকটা খাতা চলে আসছে, একটা পেন্সিল পুরোবার আগে আরেকটা পেন্সিল চলে আসছে, এই প্রাচুর্য তাদেরকে ক্রমাগত যেন এই বিশ্বাসে বলিয়ান করে তুলছে যে আমি চাইলেই পেতে পারি, দুনিয়াতে এত অপশন আছে, আমার জন্য কেন সব অপশন খোলা থাকবে না। কিন্তু যারা অপশনহীন পরিস্থিতিতে, মানে স্ট্রিট লাইটের নিচে পড়াশুনো করেছেন কিংবা ওই মাইল ফলক দেখে ইংরেজি অক্ষর চিনেছেন, সেই মানুষগুলো যে বিকল্পহীন থাকার জন্যই মেধায় এতখানি বলিয়ান হয়েছিলেন, অর্থাৎ বিকল্পকে দিয়ে শিখবার রাস্তা তার মেধাকে বিকশিত করেছে। আমি যখনই মাল্টিপল বিকল্প, একটা মাল্টিপল অপশন আমার একটা ছেলে বা মেয়ের সামনে তুলে ধরবো, সে কিন্তু ভাবনার পরিশ্রমটা আগেই বাদ দিয়ে দেবে। সুতরাং বাজার যত সম্প্রসারিত হবে বিকল্পও আসতে থাকবে, ফলে জীবনকে সহজতর বলে মনে হতে থাকবে। এই সহজতর জীবনে যেহেতু কোনো চ্যালেঞ্জ নেই, যে বয়সে গিয়ে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কর্মসংস্থান বা একটা ভালো ডিগ্রি অর্জন, সেইখানে গিয়ে তারা ভারসাম্য রাখতে পারছে না, আত্মহত্যামুখী হয়ে পড়ছে, বিপজ্জনকভাবে ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে। প্রক্রিয়াটা যদি গোড়া থেকে শুরু হয় যেভাবে ঠাকুরদাস তার পুত্রকে বড় করেছেন, আমার মনে হয় এই যে আজকের প্রজন্মকে শেখানোর দরকার নেই, এই প্রজন্মের বাবা মায়েদের শেখানোটা খুব জরুরি। দ্য প্রবলেম লাইজ ইন আওয়ার প্যারেন্টিং। একজন ভালো পিতা মাতা যেন সেই মূল্যবোধ তার সন্তানকে দেন যে মূল্যবোধ তারা তাদের পিতা মাতার কাছ থেকে পেয়েছিলেন। আজকের প্রাচুর যদি যেন সেই মূল্যবোধকে ওভার শ্যাডো না করে দেন, তাহলেই আরেকটা বিদ্যাসাগর আরেকটা হয়তো ফিরে আসবে না, কিন্তু অন্তত তাদের ছায়া কোথাও না কোথাও দেখা দেবে, এই তো আমার বিশ্বাস।
2: আমি যে প্লাটা অ্যাকোয়ান্টালিস যে ওষুধটা, এটা ডিসকভারি হচ্ছে বিদ্যাসাগরে। মানে বিদ্যাসাগর খুব হাঁপানি রোগ ছিল, সে তার যে মেড সার্ভেন্ট তাকে একদিন চা করতে বলেন, যখন সে তাড়াহুড়োতে কেটলি না ধুয়ে চা বানিয়ে দেয় এবং সেই চা খেয়ে বিদ্যাসাগরের শরীরটা ভালো হয়, তখন বিদ্যাসাগর তাকে বলতে কী দিয়েছিলি চায়ে যে আমার শরীরটা ভালো হলো, তখন সে কেটলিতে দেখে একটা আরশোলা, সেটা বয়েল হয়ে গেছে। তারপরে বিদ্যাসাগর পরবর্তীকালে এই আরশোলাকে নিয়ে অনেক রিসার্চ করেন এবং সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন, তাতে দেখেন যে রেজাল্টটা ঠিকই, মানে আরশোলার এমন কিছু উপাদান তার ভেতরে আছে যে যেটা নাকি মানুষের হিউম্যান লাংসকে খুব সাপোর্ট করে, কাশি এবং শ্বাসকষ্ট প্রবলেম থাকলে এটা ঠিক হয়। তো আমি কিন্তু আমি যবে থেকে হোমিওপ্যাথি খাই ধর লাস্ট 35-40 ইয়ার্স, আমি কোনোদিন কোনো ডাক্তারকে দেখিনি ব্লাড অ্যাকোন্টালিস্টকে মানে রেকমেন্ড করতে বা প্রেসক্রাইব করতে। তো এটা মেটিওমেডিকাতে আসে এবং পরবর্তীকালে হোমিওপ্যাথি রিসার্চ অফিস সেটাকে রেকগনাইজ করে যে হ্যাঁ এটাতে এই মেডিসিনে এই বেনিফিট আছে, এবং এবার যার জন্য ওই বইয়েও কিন্তু লেখা আছে ইন্ডিয়ান আরশোলা মানে ভারতীয় আরশোলা এইভাবে করে। তো উনি শুধু ওই সমাজ নিয়ে কাজ করেনি, উনি যে তার ভেতরে যে একটা মেডিসিন ব্যাপারটাও ছিল যে কোনো কিছু প্রয়োগ করা সেটাকে মানে আমার উপরে গেছে তাহলে অন্যের উপর কাজ করছে কি করছে না, তো এইটাই আর কি আমার একটা উপলব্ধি যে একটা মানুষের মানে কতগুলো দিক থাকে আর যে সব দিক থেকে। তো বিদ্যাসাগর হচ্ছে মানে কি হলো ভার্সাটাইল।
3: এবছর একাদশ জাতীয় আয়ুর্বেদিক দিবস পালিত হলো সারা দেশ জুড়ে। সুস্থ ভবিষ্যতের জন্য আয়ুর্বেদ। বর্তমান বিশ্বে স্বাস্থ্য সংকটের কথা উল্লেখ করে আয়ুর্বেদিক চিকিৎসকরা জানান, ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ, মানসিক অবসাদ, অনিদ্রা এবং বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যার মতন লাইফস্টাইল ডিসঅর্ডারের মুখোমুখি হচ্ছে মানুষ। এই নিয়ে শিলিগুড়ির আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর কে সিং মন্তব্য করলেন।
4: मैं डॉक्टर के सिंह, डायरेक्टर ऑफ योगीराज आयुर्वेदिक आश्रम में 2001 से मैं प्रैक्टिस में हूँ। पटना मेरा हेड ऑफिस है, ब्रांच ऑफिस सिलीगुड़ी में है। आयुर्वेद शुरू से ही इम्पोर्टेंट चीज़ है, आज भी है। पहले के समय में नाड़ी चिकित्सा पद्धति थी, नब्ज़ देखकर चेक किया जाता था, अब तो एडवांस हो गया है आयुर्वेद। मैं आयुर्वेद BMS फिजिशियन हूँ। मैं पेशेंट की कंडीशन को देखकर समझकर ट्रीटमेंट करता हूँ। 3 बेस होते हैं, वायु, पीत, कफ। इन तीनों चीज़ों का बैलेंस होना चाहिए शरीर के अंदर में। अगर एक भी चीज़ अप एंड डाउन अगर हो गई तो व्यक्ति अस्वस्थ हो जाएगा, और आयुर्वेद चिकित्सा लेने से पहले उस व्यक्ति को सबसे पहले तो अपने आप को खान पान को मेंटेन करना पड़ेगा। चिकित्सा से ज़रूरी होती है परहेज, संयम, धैर्य। अगर योगा करें मॉर्निंग में, ट्रीटमेंट अपनी जगह पर है, ट्रीटमेंट के साथ साथ उस व्यक्ति को अपने परहेज, अगर स्वस्थ जीवन की उम्मीद लगाते हैं तो आयुर्वेद के सहारे आप आगे बढ़ सकते हैं।
5: मैं डॉक्टर अनुराग सिंह, मैं योगीराज आयुर्वेदिक आश्रम में प्रैक्टिस कर रहा हूँ, 2 ब्रांच है, एक पटना में भी और एक सिलीगुड़ी में। तो एज ए डॉक्टर, जैसे हम लोग ये आयुर्वेदा डे क्यों सेलिब्रेट करते हैं, इसका मेन इंटेंशन यही रहता है कि हेल्दी लाइफस्टाइल और डिजीज़ को प्रिवेंशन के लिए। और सेकंड पॉइंट, जैसे आप देख सकते हैं, जैसे आयुर्वेदा इज एंशिएंट नॉलेज टू रिकॉग्नाइज करना, जैसे कि जो इंडिया के ट्रेडिशनल हेल्थ केयर हेरिटेज का इम्पॉर्टेंट पार्ट है, इसको रिकॉग्नाइज करना, उसके थ्रू चलना, पब्लिक अवेयरनेस को बढ़ाना, जैसे आजकल के डाइट हो गए, लाइफस्टाइल हो गए, डेली रूटीन और प्रिवेंटिव हेल्थ केयर के बारे में, ये सब के बारे में जानना, अवेयरनेस फैलाना पीपल को, ये सब हम लोग देखते हैं। आयुर्वेदा को साइंटिफिक अप्रोच के साथ प्रमोट करते हैं, रिसर्च, एविडेंस और रिस्पॉन्सिबल क्लिनिकल प्रैक्टिस पर एम्फेसिस के साथ। हेल्दी लिविंग को इंकरेज करता है, बॉडी माइंड और ओवरऑल वेल

0: के बैलेंस्ड अप्रोच के थ्रू। आयुर्वेदा का मेन यही है। वी सेलिब्रेट आयुर्वेदा डे टू क्रिएट अवेयरनेस अबाउट द इम्पोर्टेंस ऑफ आयुर्वेदा, प्रमोट हेल्दी लिविंग एंड प्रिवेंटिव हेल्थ केयर, एंड हाईलाइट द रेलेवेंस ऑफ इंडिया ट्रेडिशनल नॉलेज इन मॉडर्न टाइम्स। मतलब हम लोग पुराने ज़माने में किस तरह से चिकित्सा करते थे उसको हम लोग आजकल तो काफ़ी एडवांस हो गया है, उसको उसके साथ मिला जुला के कैसे इस आयुर्वेदा को हम लोग आगे बढ़ा सकें।
1: জুড়ে দুর্গাপূজার উৎসবের আমে ছড়িয়ে পড়তেই শহরের রাস্তাঘাট ইতিমধ্যে আলো, প্যান্ডেল আর প্রত্যাশার ঝলকে উদ্ভাসিত। এবছর প্রায় 700টি পুজো অনুষ্ঠিত হতে চলেছে, তাই ভক্ত, পর্যটক এবং প্যান্ডেল পরিদর্শকরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ একটি বিস্তারিত পরিকল্পনা নিয়েছে। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বাংলার 12 মাসে 13 পর্বণের ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করার কথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বিশ্ব পর্যটন দিবসে তিনি বলেন, বাংলা 12 মাসে 13 পার্বণ, এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে, তাই প্রত্যেক মাসে অন্তত 3টি জেলায় সামঞ্জস্যপূর্ণ উৎসব করা হবে। পর্যটন দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গে যে যে মেলাগুলো বিখ্যাত সেই মেলাগুলোকে প্রমোট করবে পর্যটন দপ্তর। আজকের ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী কার্শিয়াং।
2: प्रस्तुत थियो साप्ताहिक रेडियो रिपोर्ट डुअर्स डायरी। रब सुनाइरहेछौं रूपम कुमारको शर्मा बंगला गीतहरू।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: रब अघिल्लो गीत स्वीकार सुजना थापाको शर्मा शब्द अनि संगीत सुबोध यञ्जनको को

0: समाचारपछि अब समय भएको छ कार्यक्रम लोकलहरीको र आज हामी यहाँलाई सुनाइरहेका छौँ गोविन्द छेत्रीको आवाजमा विविध लोकगीतहरू। पहिले सुन्नुहोस् यो छोटो सन्देश।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: सुरुमा यस बुलेटिनका प्रमुख समाचारहरू। रक्षा मन्त्री राजनाथ सिंहले विकसित भारत 2047 लक्ष्य हासिल गर्न नौसेनाले महत्त्वपूर्ण भूमिका खेलिरहेको बताउनु भएको छ। कृषि तथा किसान कल्याण मन्त्री शिवराज सिंह चौहानले किसानहरूले आफ्ना उत्पादनको उचित र लाभदायक मूल्य सुनिश्चित गर्न सरकारले बहुआयामिक र रणनीतिमा काम गरिरहेको बताउनु भएको छ। विदेश मन्त्री डाक्टर एस जयशङ्करद्वारा भारत र चिनको सम्बन्ध अघिल्लो वर्षको तुलनामा सुधारिएको उल्लेख र विदेशी योगदान नियमन संशोधन विधेयक 2026 समीक्षा गरिरहेको संयुक्त संसदीय समितिको दोस्रो बैठक संसद भवन परिसरमा सम्पन्न। अब समाचार विस्तारमा। रक्षा मन्त्री राजनाथ सिंहले विकसित भारत 2047 लक्ष्य हासिल गर्न नौसेनाले महत्त्वपूर्ण भूमिका खेलिरहेको बताउनु भएको छ। उहाँले आज नयाँ दिल्लीमा आयोजित भारतीय नौसेना कमान्डर सम्मेलनलाई सम्बोधन गर्दै द्रुत प्राविधिक परिवर्तन र अनिश्चित सुरक्षा चुनौतीहरू सामना गर्न भू रणनैतिक सोच र पूर्व तयारीलाई प्राथमिकता दिनुपर्नेमा जोड दिनुभएको छ। देशको ऊर्जा आपूर्ति र राष्ट्रिय हितको रक्षाका लागि अपरेसन ऊर्जा सुरक्षा मार्फत देखाएको व्यवसायिकताको प्रशंसा गर्नुभयो। सम्मेलनमा नौसेनालाई थप सशक्त र भविष्यका लागि तयार बनाउन आर्टिफिसियल इन्टेलिजेन्स, बिग डेटा, स्वायत्त र मानवरहित प्रणाली तथा साइबर सञ्चालन जस्ता आधुनिक प्रविधिको प्रयोगबारे व्यापक छलफल गरिएको थियो। कृषि तथा किसान कल्याण मन्त्री शिवराज सिंह चौहानले किसानहरूले आफ्ना उत्पादनको उचित र लाभदायक मूल्य पाउन् भन्ने सुनिश्चित गर्न सरकारले बहुआयामिक रणनीतिमा काम गरिरहेको बताउनु भएको छ। यस रणनीतिमा अन्तर्गत फसल कटानीपछिको व्यवस्थापन, वैज्ञानिक भण्डारण र बजारीकरण प्रणालीलाई सुदृढ बनाउने विषय समावेश छन्। आज नयाँ दिल्लीमा आयोजित राष्ट्रिय कृषि सम्मेलन रवि अभियान 2026 दोस्रो दिन सम्बोधन गर्दै श्री चौहानले न्यूनतम समर्थन मूल्यमा रहर, मास र मसुरो दालको 100% सरकारी खरिद गर्न र 48 घण्टाभित्रै भुक्तानी सुनिश्चित गर्ने व्यवस्था मिलाइएको बताउनुभयो। मन्त्री चौहानले अन्तर्राष्ट्रिय स्वतन्त्र व्यापार सम्झौताहरूबाट सिर्जित नयाँ बजार अवसरहरूको उपयोग गर्दै देशका कृषि उत्पादनलाई विश्वव्यापी बजारसँग जोड्ने बताउनुभयो। यसले किसानहरूलाई आफ्ना उत्पादनको राम्रो मूल्य दिलाउन सहयोग पुर्याउने र भारतलाई विश्वकै एक प्रमुख खाद्यान्न भण्डारको रूपमा स्थापित गराउन सक्षम बनाउने उहाँले उल्लेख गर्नुभयो।
1: FTA का जो हमारे कृषि समझौते हुए दुनिया के देश, वो भारत के किसानों के लिए बहुत उपयोगी है। कई कृषि उत्पाद ऐसे हैं जो 0% इम्पोर्ट ड्यूटी पर दुनिया के बाजारों में जा सकते हैं। हमारे फल, हमारी सब्जी, हमारे अनाज, अगर बाजार से किसान को ठीक कनेक्ट कर दिया तो उसको दाम ठीक मिलने की गारंटी है।
0: विदेश मन्त्री डाक्टर एस जयशङ्करले न्युयोर्क स्थित एसिया सोसाइटीद्वारा आयोजित कार्यक्रमलाई सम्बोधन गर्दै भारत र चीनको सम्बन्ध अघिल्लो वर्षको तुलनामा सुधारिएको बताउनु भएको छ। भारत अमेरिका व्यापार सम्झौताबारे बोल्दै डाक्टर जयशङ्करले दुवै देश सहमति नजिक पुगेको जानकारी दिनुभयो। भारत साना उत्पादक, किसान र साना उद्योगहरूमा निर्भर समाज भएकाले अमेरिकाभन्दा यसको प्रकृति फरक रहेको र यस्ता वार्ताका लागि धैर्यता आवश्यक हुने उहाँको भनाइ थियो। यसै गरी आतंकवादको मुद्दामा अमेरिकाबाट पर्याप्त संवेदनशीलता र बुझाइ नआएको भन्दै उहाँले असन्तुष्टि व्यक्त गर्नुभयो। रुस, युक्रेन र इरान खाडी क्षेत्रको द्वन्द्वले ग्लोबल साउथका अर्थतन्त्रहरूमा गम्भीर असर पारेको चेतावनी दिँदै उहाँले ऊर्जा बजारमा राजनीति गर्नाले मूल्य वृद्धि भई आगामी महिनाहरूमा विश्वव्यापी रूपमा खाद्यान्न र रासायनिक मलको गम्भीर सङ्कट आउन सक्ने चिन्ता व्यक्त गर्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचारको हरि अपडेटसँग जोडिनुहोस्। हाम्रो आधिकारिक एक्स ह्यान्डल @AIRNews_Gantok र फेसबुक पेज आकाशवाणी न्युज गान्तोकलाई फलो गर्न नबिर्सनुहोस्। विदेशी योगदान नियमन संशोधन विधेयक 2026 को समीक्षा गरिरहेको संयुक्त संसदीय समितिको दोस्रो बैठक नयाँ दिल्लीस्थित संसद भवन परिसरमा सम्पन्न भएको छ। समितिलाई विधेयकका प्रावधानहरूको अध्ययन गरी 2026 को शीतकालीन अधिवेशनको पहिलो हप्ताको अन्तिम दिनसम्म संसदमा प्रतिवेदन बुझाउने जिम्मेवारी दिएको छ। लोकसभा सांसद सञ्जय जायसवालको अध्यक्षतामा गठित यस समितिमा लोकसभाका 21 र राज्यसभाका 10 जना सदस्यहरू रहेका छन्। यो विधेयकले विदेशी सहयोग र योगदानको प्रयोगलाई अझ पारदर्शी र जवाबदेही बनाउने उद्देश्यका साथ विदेशी योगदान नियमन ऐन 2010 संशोधन गरिरहेछ। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले जनसेवाबाट देशसेवाको मन्त्रका साथ सार्वजनिक सेवामा 25 वर्ष पूरा गर्नुभएको छ। सेवा र सुशासनको यसै मार्गदर्शनमा आधारित भई सरकारले सन् 2047 विकसित भारत निर्माण गर्ने लक्ष्यसहित समावेशी विकास र सामाजिक सशक्तिकरणका कामहरू निरन्तर अघि बढाएको छ। यसै प्रयास अन्तर्गत वकफ संशोधन ऐन 2025 मार्फत कसरी सामाजिक दृष्टिकोणलाई व्यवहारमा उतारियो र मानिसहरूको जीवनमा सकारात्मक परिवर्तन कसरी ल्याइयो, प्रस्तुत छ यो रिपोर्ट।
2: वकफ संशोधन अधिनियम 2025 एक ऐसा ऐतिहासिक विधायी कदम है जिसके माध्यम से सरकार ने सदियों पुरानी धारणाओं को तोड़ने का प्रयास किया है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा कि संसद को दोनों सदनों द्वारा वकफ संशोधन विधेयक और मुसलमान वकफ निरसन विधेयक का पारित होना एक ऐतिहासिक क्षण है। दाऊदी बोरा समुदाय के साथ बातचीत के दौरान उन्होंने उल्लेख किया कि ये कानून मुस्लिम महिलाओं और मुस्लिम समुदाय के अन्य अल्पसंख्यक वर्गों के साथ हुए अन्याय का संज्ञान लेने और उसके समीक्षा करने के बाद बनाया गया है।
3: 1700 से ज्यादा मुस्लिम समाज की शिकायतें थी कि हमें न्याय दो, वकफ वालों ने हमारे साथ ये किया। उसमें ज्यादातर बहने बेटियां थी। तब जाकर के मैंने कहा रियलिटी क्या है, खोजो। तो ये रातों रात नहीं है, लगातार 5 साल तक हर बारीक चीज को कोशिश की सब। तो मुझे मालूम था कि बोरा समाज हो या शिया मुस्लिम हो, उन सब उनको तो और मुसीबत, अहमदिया को और मुसीबत है, इनको तो कोई अलग से प्रोटेक्ट करना पड़ेगा। और उसमें से मैंने इस व्यवस्था को विकसित करने का प्रयास किया।
2: कोलकाता उच्च न्यायालय की वकील शिवली शाह ने कहा कि वकफ संशोधन अधिनियम के माध्यम से मुस्लिम महिलाओं को उनके संपत्ति की अधिकार प्राप्त हुए हैं।
4: इस अमेंडमेंट एक्ट में 3 बहुत ही इम्पोर्टेंट केसेस है। महिला लोगों के लिए एम्पावरमेंट और रिप्रेजेंटेशन को भी बहुत ही अच्छी तरीके से बहुत ज्यादा इम्पोर्टेंट दिया गया है। नॉर्मली महिलाओं लोगों का वकफ बोर्ड और वकफ काउंसिल में कोई भी रिप्रेजेंटेशन नहीं था, लेकिन इस अमेंडमेंट एक्ट के तहत ये मास्ट कर दिया गया है कि वकफ बोर्ड में कम से कम 2 महिला मेंबर होना चाहिए और वकफ काउंसिल में भी कम से कम 2 महिला मेंबर होना चाहिए।
2: आकाशवाणी समाचार के लिए कोलकाता से कल्याण लहा की रिपोर्ट।
0: आज विश्व हृदय दिवस हो। हृदय सम्बन्धी रोगहरूको रोकथाम, सुरुवाती लक्षणहरूको पहिचान र स्वस्थ जीवनशैली अप्नाउन मानिसहरूलाई प्रोत्साहित गर्ने उद्देश्यले हरेक वर्ष सेप्टेम्बर 29 यो दिवस मनाइन्छ। विश्व हृदय दिवसको अवसरमा केन्द्रीय स्वास्थ्य तथा परिवार कल्याण मन्त्री जेपी नड्डाले हृदय सम्बन्धी रोगहरू, यसका लक्षण, रोकथाम र समयमै उपचारको महत्त्वबारे जनचेतना जगाउनु पर्नेमा जोड दिनुभएको छ। हरेक वर्ष सेप्टेम्बर 29 मनाइने यस दिवसमा यो वर्षको नारा डोन्ट मिस अ बिट भन्ने रहेको छ। अब खेलकुदबारे समाचार। जापानको आइची नागोयामा आयोजित एसियन गेम्स 2026 भारतले 6 स्वर्ण, 21 रजत र 25 काँस्य सहित कुल 52 पदक जित्दै पदक तालिकाको 10 स्थान हासिल गरेको छ। भारतीय खेलाडीहरूले विभिन्न स्पर्धामा उत्कृष्ट प्रदर्शन गरिरहेका छन्। अब अन्तमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। रक्षा मन्त्री राजनाथ सिंहले विकसित भारत 2047 लक्ष्य हासिल गर्न नौसेनाले महत्त्वपूर्ण भूमिका खेलिरहेको बताउनु भएको छ। कृषि तथा किसान कल्याण मन्त्री शिवराज सिंह चौहानले किसानहरूले आफ्ना उत्पादको उचित र लाभदायक मूल्य सुनिश्चित गर्न सरकारले बहुआयामिक रणनीतिमा काम गरिरहेको बताउनु भएको छ। विदेश मन्त्री डाक्टर एस एस जयशंकर द्वारा भारत र चीन को सम्बन्ध अघिल्लो वर्षको तुलनामा सुधारिएको उल्लेख।
5: आकाशवाणी खबर पढ्छ पार्थप्रति मित्र। प्रथमे विशेष विशेष खबर। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ দ্বিতীয় বৈঠক করেছে। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনা সহ মোট 10টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভূ কৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগেই প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে চলতি অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি জানান। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি জেপিসির আজ দ্বিতীয় বৈঠক করেছে। নতুন দিল্লি পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত এই আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া জেপিসি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ অংশীদারীদের মতামত শুনেছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। চলতি বছরের শীতকালীন অধিবেশনে সংসদে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। সভাপতিত্ব করছেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধনী আনার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা যাতে 48 ঘন্টার মধ্যে মূল্য পেয়ে যান সে বিষয়ে সব রকম ব্যবস্থা সরকার নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারতীয় কৃষকদের উৎপাদিত ফল, সবজি এবং খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর ফলে ভবিষ্যতে কৃষকরা অতিরিক্ত লাভ করতে পারবেন বলে শ্রী চৌহান জানিয়েছেন।
1: কিষান কো ঠিক দাম মিল যায় হম সবকি জিম্মেদারি হ্যায়। और इसमें दोनों व्यवस्था, एक एमएसपी और एक विदाउट एमएसपी, हम बाजार से कैसे जोड़ दे किसानों। ये तय किया तुअर मसूर उड़द 100% खरीदेगी सरकार, लेकिन खरीदने की तैयारी चाहे वो खरीफ के लिए चाहे रबी के लिए ठीक से करके रखें जिससे 48 घंटे में पेमेंट हो जाए।
5: নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ 16 অক্টোবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই 7ম, 8ম ও 9ম শ্রেণী পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণী পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশের জাতীয় সড়কের নেটওয়ার্ক 2014 সালের 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কীভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং সেই খবর কোনো একটি স্থান সম্পর্কে মানুষের ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত করে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2024-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরেই চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থই রক্ষিত হবে না।
6: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
5: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয় উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদে সম্মুখীন হয়ে চলেছে। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ইউক্রেন পরিস্থিতি নিয়েও বিস্তারিত মত বিনিময় করেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগীর চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। 29শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর 100% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। এশিয়ান গেমসে ভারত আজ দুটি সোনা সহ মোট দশটি পদক পেয়েছে। ছটি সোনা, একুশটি রুপো ও ২৫টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত দশম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ দ্বিতীয় বৈঠক করেছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরে স্থানীয় সংবাদ শুনবেন ৭:৫০।
7: समाचार पछि पुनः स्वागत गर्दछौ एफएम 103.5 मेगाहर्जको तरंगमा आकाशवाणीको खरसाङ केन्द्रमा। समय भएको छ भुटानी गीतको। पहिले सुन्नुहोस् यो छोटो सन्देश।
8: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ৬ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।